0: রোগ বিশেষজ্ঞ
1: ডক্টর রাহুল মিশ্রা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন হাড় জোর্নি তথা নসা রোগ বিশেষজ্ঞ
0: এস বাহেক মাল্টি স্পেশালিস্ট রোগহরুকো সেবাকা লাগি
1: কনসালটেন্ট মৃগৌলা রোগ বিশেষজ্ঞ সেবা
0: কনসালটেন্ট গাইনোকোলজিস্ট মহিলা প্রসূতি তথা স্ত্রী রোগ বিশেষজ্ঞ সেবা
1: ছাতি মুটু থাইরয়েড সুগার প্রেসার রোগ বিশেষজ্ঞ সেবা
0: নাক কান ঘাঁটি তথা টাউকো রোগ বিশেষজ্ঞ সেবা
1: র ছালা ইয়ন তথা কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ সেবা
0: চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি র ফার্মেসি সেবা উপলব্ধ
1: থপ জানকারী कृपा हॉस्पिटल प्राली सुर्खेत रोड आदर्श नगर 10 नेपालगंज वन कार्यालय नजिक नया पेट्रोल पंप को पश्चिम तर्फ संपर्क फोन नंबर 081531000 र 9862624551